0: ஆனந்தம்
1: Dit is het Ujala Nieuws. Goedenacht, ik ben Frank van der Klucht. KLM en Transavia hebben vandaag verschillende vluchten naar Portugese bestemmingen geannuleerd vanwege een staking. Transavia schrapt acht retourvluchten van en naar Porto, Lissabon en Funchal. KLM annuleert 3 vluchten naar Lissabon en 3 naar Porto. Reizigers krijgen alternatieve vluchten of restitutie. Ook de TAP-vluchten van Schiphol gaan niet door. Een meerderheid in de Tweede Kamer stemde dinsdag voor een voorstel moeders hun achternaam aan kinderen door te geven. Momenteel moeten beide ouders toestemming geven. Zonder toestemming draagt het kind de naam van de vader. Het voorstel stelt dat achternamen over identiteit en erkenning gaan. En dit biedt gelijkwaardigheid. Defensie wist in 2021 dat directeur Donald Pols voorman was van een extreemrechtse studentenbeweging, ASF in Zuid-Afrika. Pols werd vandaag ontslagen bij Tata Steel na onderzoek door NRC. De krant meldt dat hij lid was van deze racistische beweging. Pols zegt verantwoordelijk te zijn en niet meer dezelfde persoon te zijn. Netbeheerder Enexis vraagt huishoudens met zonnestroom om hun zonnepanelen af en toe te dimmen. Ze ontvangen 25 cent per niet opgewekte kilowattuur elektriciteit. Dit moet stroomuitval voorkomen. 55.000 huishoudens in Groningen, Drenthe, Overijssel, Noord-Brabant en Limburg krijgen een verzoek. De vergoeding is vooral lucratief voor houders van dynamische contracten. En dan het weer. Vannacht verloopt grotendeels droog met opklaringen, waarna vanuit het zuidwesten de kans op een lokale onweersbui toeneemt. Het koelt af tot rond de 13 graden. Morgen brengt een afwisseling van zon en wolken. En tot zover het nieuws op Ujala Radio.
2: Tu jaane hai toch.
3: अजीज दोस्तों, हिंदुस्तान की आज़ादी की सालगिरह पर मैं और मेरे साथी आपको दिली मुबारकबाद पेश करते हैं और जिस शौक से आप आज़ादी का जश्न मनाने यहाँ आए हैं उसका शुक्रिया अदा करते हैं। आज रात यौम आज़ादी के शानदार जश्न पर मैं और मेरे साथी आपके सामने एक कव्वाली पेश करने वाले हैं, मगर इससे पहले मुझे इतनी गुजारिश करनी है कि आज ये कव्वाली महज कव्वाली नहीं बल्कि मेरी ज़िंदगी का, मेरी मोहब्बत का बहुत बड़ा इम्तिहान बन गई है। हादसा अक्सर इंसान को एक दोराहे पर लाकर खड़ा कर देते हैं और उसे फैसले का हक होता है कि वो कौन सा रास्ता इख्तियार करे, मगर मेरे लिए तो वो दोराहा भी नहीं, मेरे लिए एक ही रास्ता है, एक ही फैसला, एक ही अंजाम। इसलिए आज इस भरी महफिल के सामने मेरा ये वादा है, या तो वो हाथ जिन्होंने मेरे गले में ये हार डालते हुए मोहब्बत की कस्में खाई थी मुझे दोबारा ये हार पहनाएंगे, या आज की रात मेरी जिंदगी की आखिरी रात होगी।

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres is info@ujala.nl.

वाह क्या गाना है, अल्टीमेट सॉन्ग, नाइस सॉन्ग, लव सॉन्ग आप हर के लिए. उजाला रेडियो लव्स यू. एंड फॉर द मैन दी नेट फिलीप से गवर्नर कौन से तुके प्यार हो गया है, दैट इज दिस नंबर गोन गवेल्डिग गवेल्डिग. तुशको फिल्म का नाम कॉकटेल 2. Je kan dit de hele dag doordraaien hoor. Din bhartu ganwat susun se kehega. Ujalas, coffee, chai, middagshow, shuru hoge hain sunwalo. Aur aaj ke program mein wil ik iemand feliciteren. Er is een jarige en de jarige is Sadia Jwala Prasad. Hoe oud je bent geworden ga ik niet zeggen, maar je bent nog heel erg jong. Sadia Jwala Prasad, van harte gefeliciteerd met je verjaardag. Maak er een mooie dag van vandaag, woensdag 3 juni. En de felicitaties komen van je papa Raj Jwala Prasad. En namens mama Ashmin. Kitraf se pesh kia jarahe. Bahut bahut badahiyan mubarak badi. En namens Faiz. Namens je swagri Danish. En namens je lieve, lieve zus Aisha. Namens mij ook. En namens al mijn kinderen ook, van harte gefeliciteerd, Sadia, met jouw verjaardag. Mooiste verjaardag, Marie. Jij bent altijd spontaan. Jij zorgt ervoor dat mensen kunnen lachen op TV.

सॉन्ग सजना है मुझे सजना के लिए, वाह या दिस गिव यू टू फॉर लीव लीव लीव लीव या। और हम इंतजार कर रहे हैं उस शख्स का जो हमें आलतैत इंतजार करवा रहे हैं, लात में आलतैत वक्तन natuurlijk, dus ja, goed, hij is de Tory man ook, dus ja, dan mag hij dat wel zijn hoor, dus ik wacht wel op hem. Een deze dagen hame kono i ganwa parthais, en toen dacht ik van ai, werkelijk, als ik 's morgens wakker word, ik neem een kopje koffie of een kopje chai en ik doe de deur open of de gordijnen open en ik kijk naar buiten, naar de tuin, dan draai je deze poek op de achtergrond. Ja, is toch geweldig. The Magic Morning.

0: भाव जी प्रात हो मेलानिया के बारे में बताया सकेला है
1: आई बॉय आई बॉय आई बॉय हां तेस्तो बात है स्ट्रोमोस कल रात के लोग
0: हां कल रात
1: वो बात हमें याद हो गई फोर दैट हम भूल गए रात के जब अगली बात इसके बोल हां आज सवेरे आए हैं तू ना विश्वास करिए हम एगो चीज देख ली हमने निठेर आदमी शायद देखी सोई
0: जोन बात जब तू कुछ बतिया है तो हम आते विश्वास करें मैं हमने आज के वाला बतिया हमने कि विश्वास कर कि ना विश्वास
1: हाँ दोस्त हमें ना याद बा कि तमे से हम ना जानी ला लो ऐसे बोली देख ले माना हमारा अबे ना मोई बा हमारे प्रकवाना अबे हम सुतल ले ली तो दोस्त हम सोची ला लो कि कोई कोई मई माँ करी सोई कोई कोई ना जो रात के आल बा आदमी इसके फल पे सीकर में ही माँ करी सोएगा दोस्त आलो टर्मिनल्स ले सब कुछ एकदम दोन सब दुकान उकान बंद ये कॉम्ट आन ऑफ इसके फल इंटरनेशनल एयरपोर्ट
0: या
1: वेल एक बैन मन हुच्चे खसरोके
0: काबहल
1: काबहल मिस्र की एक
0: सामसा
1: बॉय दिट विल यू वेल वेट हो लोइट
0: या हम लोग कान खोल ले बाटी
1: Heb je gehoord van Schiphol ratten?
0: Nee.
1: Alleen maar ratten.
0: Na hoizeke Anand, het kan niet. Het kan niet.
1: Oh, echt waar. Je schrikt je een hoedje.
0: Doe iets wat verzinken. Nee, kan niet.
1: Precies.
0: Op Schiphol
1: precies,
0: kan dit niet.
1: Derend mis wat je verzinken krijgt. Dus Janneke krijgt boek een vlucht naar België of zo. En kom s'nachts terug. Raadke.
0: Ha.
1: Als alles gesloten is.
0: Maar waar heb je die ratten dan gezien dan, Anand? Op Schiphol. Welk
1: op
0: plek?
1: Schiphol. Overal, jaar.
0: Overal?
1: Je land.
0: Ha.
1: Ik ben met een cityhopper teruggekomen van KLM nota bene.
0: Het met Chortavalla.
1: Hey, trouwens, dat was leuk, die cityhopper. Cityhopper was een piloot, Janneke, een chowri.
0: Oh,
1: Okay. Ik zou hier een piloot, hele
0: leuk.
1: Bemanning, hele crew, alleen maar meisjes.
0: Ah, we gaan vooruit.
1: Alleen
0: gaan
1: maar
0: vooruit.
1: Meisjes.
0: We gaan
1: was zo leuk.
0: Ja.
1: Was Chaudia piloot. We praten nog steeds
0: piloot.
1: Echt respectloos. Hè? Piloot. Die mevrouw, die jonge dame, die piloot.
0: Ja.
1: Die.
0: Hindustani, ik heb een namelijk een boelie piloot, vrouwelijk.
1: John vliegtuig, wat je nou weet, dat ja. Omdat ja, John vliegtuig, wat je nou weet, Ura weet. Dus Uchalaike Alba, ze moesten de taxi in nog.
0: Yeah.
1: En plotseling remt ze in één keer. Braps! Ik kijk mevrouw aan en ik zeg, ik let op. Ik wil admiraten nou wat ietsje.
0: Oh!
1: Zo abrupt remmen.
0: Maar jij moet voorzichtig zijn met die uitspraken. Van jij bent voorzitter van de vrouw Hitkari Partij.
1: Nou, maar in privé-tje. Maar dus, je landt op Schiphol, je loopt daar.
0: Ja.
1: Koina de kacha, agapitje koina. Sabdukan kan ban, sabkoj ban. Alleen maar ratten, Schipholratten.
0: Is erg.
1: Schipholmuizen. Niet normaal, echt waar.
0: Ik vind die ratten vind ik zo vies en zo erg.
1: Al het eten, het restaurant, hè. Ja, hamlok jaila ko kaila, waar pe Schiphol pe.
0: Ja.
1: Kali moes chalega.
0: Ja. Die moes, ik moes ons ja heraan huigelen. Kabi, hamar gharo me bhi kabi ek aad go chelen, dan moet ik snel ingrijpen. Hè? Dus ham...
1: Moes door ghar me chalega, loit?
0: Kabi, hem dikli, ik aad go den... Ja, ik weet niet waar ze vandaan komen.
1: Is toch wat met jou, hè?
0: Nee, hamar gharo safa, hé, maar hé.
1: Ham na biswaas karila.
0: Veldmuis, zo'n hegato, die als een klein gaatje vinden, hé. Of je

वाह क्या गाना है, अल्टीमेट सॉन्ग, नाइस सॉन्ग, लव सॉन्ग आप हर के लिए. उजाला रेडियो लव्स यू. एंड फॉर द मैन्स दी नेट फॉर लीव से गवर्नर कौन से तो के प्यार हो गया लिया, दैट इज दिस नंबर गोन गवेल्डिग गवेल्डिग. टुशको फिल्म का नाम कॉकटेल 2. Kan dit de hele dag doordraaien hoor. Din bhartu ganwat susun se kehega. Ujala's coffee chai middagshow shuru hoge hain sunwalo. Aur aaj ke program mein wil ik iemand feliciteren. Er is een jarige en de jarige is Sadia Jwala Prasad. Hoe oud je bent geworden ga ik niet zeggen, maar je bent nog heel erg jong. Sadia Jwala Prasad, van harte gefeliciteerd met je verjaardag. Maak er een mooie dag van vandaag, woensdag 3 juni. En de felicitaties komen van je papa Raj Jwala Prasad. En namens mama Ashmin. Kitrof se pesh kia jarahe. Bahut bahut badahiyan mubarak badi. En namens Faiz. Namens je swagri Danish. En namens je lieve, lieve zus Aisha. Namens mij ook. En namens al mijn kinderen ook, van harte gefeliciteerd Sadia, met jouw verjaardag. Mooiste verjaardag, Marie. Jij bent altijd spontaan. Jij zorgt ervoor dat mensen kunnen lachen.

वाह क्या गाना है, अल्टीमेट सॉन्ग, नाइस सॉन्ग, लव सॉन्ग आप हर के लिए. उजाला रेडियो लव्स यू. एंड फॉर द मैन विद द मैट फिलिप से गवर्नर कौन से तुके प्यार हो गया लगा, दैट इज दिस नंबर गोन गवेल्डिग गवेल्डिग. तुझको फिल्म का नाम कॉकटेल 2. Kan dit de hele dag doordraaien hoor. Dien bhar tu ganwa tu sun sakhe ga. Ujala's Coffee Chai middag show shuru ho gaya hai sunwalo. Aur aaj ke program mein wil ik iemand feliciteren. Er is een jarige en de jarige is Sadia Jwala Prasad. Hoe oud je bent geworden ga ik niet zeggen, maar je bent nog heel erg jong. Sadia Jwala Prasad, van harte gefeliciteerd met je verjaardag. Maak er een mooie dag van vandaag, woensdag 3 juni. En de felicitaties komen van je papa Raj Jwala Prasad. En namens mama Ashmin. Kitraf se pesh kiya ja raha hai. Bahut bahut badhaiya Mubarak Badi. En namens Faiz. Namens je swagri Danish. En namens je lieve, lieve zus Aisha. Namens mij ook. En namens al mijn kinderen ook, van harte gefeliciteerd Sadia, met jouw verjaardag. Mooiste verjaardag, Marie. Jij bent altijd spontaan. Jij zorgt ervoor dat mensen kunnen lachen op TikTok.

सजना है मुझे सजना के लिए, वाह या दिस गिव यू टू हर लीव लीव लीव लीव या। और हम इंतजार कर रहे हैं उस शख्स का जो हमें आलतैत इंतजार करवा रहे हैं, हालात में आलतैत वक्त निकलोगे, दुस या गुड हाउ इज द टोरी मान ook, dus ja dan mag hij dat wel zijn hoor, dus ik wacht wel op hem. Een deze dagen hebben we kon ik gaan naar het huis. En toen dacht ik van, ai, werkelijk. Als ik 's morgens wakker word, ik neem een kopje koffie of een kopje chai. En ik doe de deur open of de gordijnen open. En ik kijk naar buiten, naar de tuin. Dan draai je deze poek op de achtergrond. Ja, is toch geweldig. The Magic Morning.